Oya sencheni nyankopone. Hey sencheni oya wa David numbremu. Di oya wa Jonah numbremu no. Ah oda so ye wa yabra bomu ene dey. Message on sencheni ene dey. Ti wa ngwa juma ene dey. Ah